নানা রঙের গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

চুরির ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। চিরন্তনী ভোর ঠিক পাঁচটায়। এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনব প্রথমে খেয়াল রামখেলি রাগে, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জী, তাল রূপক তিন তাল।

রূপক এবং তিনতালে তবলা লহরা শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 8ই মে, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তন সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা ভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। রবীন্দ্র জন্ম প্রাককালে আজকে রবীন্দ্রনাথকে দিয়ে সাজানো চিরন্তনী। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের প্রথম গান দিয়ে শুরু করছি আজকের চিরন্তনী, রবীন্দ্রনাথের গান আলোয় আলোয় ভরা চারিপাশ, আকাশ আমায় ভরল আলোয়, আমি কি শুধু নিয়েই যাব, দেব না কিছু, আকাশ আমি ভরব গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীর আজকের এই আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের গান এবং কবিতা। গতকাল একটা অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার নিজের মনের অভিব্যক্তিটা জানাচ্ছিলেন যে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা সবকিছু নিয়ে তার নিজের জীবন দর্শন। তো সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব সুন্দর কথা বললেন, বললেন যে আমার হাতে যদি নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি রবীন্দ্রনাথকে আর একবার নোবেল পুরস্কার দিতাম তার গল্পগুচ্ছের জন্য। কারণ গল্পগুচ্ছের এত রকমের জীবনের কথাগুলো তিনি তুলে এনেছেন, বিশেষ করে যখন তিনি শিলাইদহে থাকতেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন মেশার একটা সুযোগ তার ছিল, সে সাধারণ মানুষের কথা উঠে এসেছে গল্পগুচ্ছের পাতায় পাতায়। তো যাই হোক, গল্পগুচ্ছের একটি গল্প, তারা প্রসন্নর কীর্তি, সেই গল্পটি আজকে শোনাব। আর যেহেতু আপনারা অনেকেই আপনাদের বক্তব্য, আপনাদের বার্তা পাঠান, সেগুলো মাঝখানে পড়ে আবার তার পরের

পর্বে একটা কবিতাও যদি সময় পাই শোনাব অবশ্যই। এবং যেহেতু আজকে শুরু করেছিলাম যে আকাশ আমাকে আলোয় যখন ভরে তখন আকাশ আমি ভরি গানে গানে, সেই গানের উপরে একটা ছোট্ট কবিতা, যাই হোক সেটা পরের পর্ব। তবে এই মুহূর্তে তারাপুর প্রসন্নের কীর্তি। লেখক যাদের প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ চোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত। ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ এবং পিঠ একটু কুঁজা হইয়া গিয়াছিল। সংসারের অভিজ্ঞতা অতি অল্প, লৌকিকতার বাঁধা বোল তার সহজে মুখে আসিত না। এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। দেখবেন যেসব মানুষরা খুব মুখচোরা হয়, লাজুক প্রকৃতির হয়, মানুষের সঙ্গে ঠিক মিশতে পারে না, তার মূল কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তের যে প্রয়োজন সে অনুযায়ী কথা তার মুখে যোগায় না। ঠিক এই কারণেই মানুষ মুখচোরা হয়ে যায়, লাজুক হয়ে যায়, সমাজ থেকে একটু সরে থাকে। কি সুন্দর একটা অন্তর্দৃষ্টি দেখুন উঠে এসেছে এই জায়গাটা থেকে। লৌকিকতার বাঁধা বোল সহজে তার মুখে আসত না, এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকে তাহাকে একটা উজবুক রকমের মনে করিত, এবং লোকেরও দোষ দেওয়া যায় না। মনে করো প্রথম পরিচয়ে এক পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারিনি। তারা প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন। হঠাৎ সে নীরবতার অর্থ এরূপ মনে হয়, তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব, কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যে কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। বাস্তবে কি তাই? তা তো নয়। ওই কথার প্রসঙ্গে তার উত্তর যোগাচ্ছে না, তার ফলে সে যখন তার ডান হাতটা নিয়ে দেখছে নিবিষ্ট মনে যেন মনে হচ্ছে যে তোমার আনন্দ হয়েছে হয়েছে, তুমি বললে যে আপনাকে দেখে আমার কি আনন্দ হয়েছে, উড়ে বাবারে তোমার হয়েছে তো তা আমার তো দেখি। তারপরে ধরুন মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী, লাখপতি এখন হলো করোড়পতি হতো, লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনতি কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধন পূর্বক বলিতে থাকেন, আসলে মানে অনেক কিছু দিয়েছে কিন্তু তিনি বিনয় সহকারে তার অল্পের জন্যে বলছে যে এই কিছুই না, অতি যত সামান্য দরিদ্রের খুদকুরা বিদুরের আয়োজন, মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন, যেন কথাটা এমনই প্রামাণিক যে তার উত্তর সম্ভব না। দেখুন কাণ্ড, কি কাণ্ড রবীন্দ্রনাথ লিখলেন। লক্ষপতি লোক বিশাল আয়োজন করেছে কিন্তু সে যখন বিনয় সহকারে বলছে যে এটা তো আপনার কাছে খোঁত করে আপনাকে কষ্ট দেওয়া হলো, তারা প্রসন্ন চুপ করে থাকলো, তার মানে হচ্ছে তিনি সে কথাটা অ্যাকসেপ্ট করলেন। মৌনং সম্মতি লক্ষণম, কারণ সমস্যাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন। এরপরে ধরুন আর একজন, মাঝে মধ্যে এমনও হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগ পূর্বক তারা প্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন, তখন তারা প্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না, যেন সত্য সত্যই সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। রবীন্দ্রনাথের এখানেই মজাটা, মানে ছোট ছোট শব্দগুলোকে এমনভাবে প্লেস করেন যেটা
মননের মধ্যে একটা মজা তৈরি।

সরস্বতী পদ্মাসন ত্যাগ করিয়া তার কণ্ঠে বসিয়াছে, তিনি কথা বলতে পারছেন না, যেন সরস্বতী তার কণ্ঠ রোধ করিয়া বসিয়া আছেন। তারাপ্রসন্নের এটা জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয়, তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা অসংকোচ অত্যুক্তি করিয়া থাকে। মানে সে চাইছে যে অপরে জাস্ট এটাকে অসংকোচে না না না না আপনি কি বলছেন এরকম নয় এরকম নয় ভাববে। অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে, তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া ভীষণ ক্ষুব্ধ হয়। এইরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। রবীন্দ্রনাথের মজার এই যে ধরনটা, এটা কিন্তু সাধারণ অন্য যারা লেখক তাদের মধ্যে থেকে একটু অন্যরকম। তিনি মানুষকে চিন্তার একটা অদ্ভুত ফাঁদে ফেলে দেন। এইরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না, তারা চায় যে অন্য কেউ বলুক যে না না না আপনি কি বলছেন। ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ, এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আঁটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, নাও নাও আমি হার মানলুম, আমার এখন অন্য কাজ আছে। বাগযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এমন সৌভাগ্য কজন স্বামীর আছে? রবীন্দ্রনাথও বলছেন, শুধু আপনার নয় রবীন্দ্রনাথেরও চিন্তা এটা। যাই হোক, আমরা পরের পর্বে একটু ঢুকি, কারণ গল্পটা একটু বড়, একবারে পড়ি। তারাপ্রসন্ন দিন বেশ কাটিয়া যাইতেছে। দাক্ষায়ণীর দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না। শুনিয়া তারাপ্রসন্ন বলিতেন, তোমার তো একটি বই স্বামী নাই, তুলনা কাহার সহিত করিবে? শুনিয়া দাক্ষায়ণী ভারী রাগ করিতেন। এখানেও একটা ছোট্ট মজা। যাই হোক, দাক্ষায়ণীর কেবল একটাই মনস্তাপ ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না, স্বামীর সে সম্বন্ধে বিন্দুমাত্র চেষ্টা। তারাপ্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না। অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন, যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন। তিনি কৃত্তিবাসের রামায়ণ, কাশীরামের মহাভারত, কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন, সে সমস্তই জলের মতো বোঝা যায়, এমনকি নিরক্ষর লোকও অনায়াসে বুঝিতে পারে, কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেননি। তারপর শ্রীকান্ত আচার্যের এই গানটির পরে ফিরে আসছি 3 মিনিট 25 সেকেন্ড।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথের এই গানের কথায় আমরাও যেন রবীন্দ্রনাথকে বলতে পারি, এই লোভিনু সঙ্ঘ তব সুন্দর হে সুন্দর, ধন্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর। আসলে আমাদের প্রতিটি মুহূর্তে যখন তার সঙ্গ লাভ করি তখন আমরা ধন্য হই, আমরা আনন্দিত হই, আমরা নতুন করে আবার জারিত হই। তারা প্রসন্নের কীর্তি গল্প শুনছি আজকে রবীন্দ্রনাথের চিরন্তনীতে। দাক্ষায়ণী মনে মনে কল্পনা করতেন, তারা প্রসন্নের এই বই যখন ছাপানো হবে এবং কেউ এক অক্ষরও বুঝতে পারবে না, তখন দেশশুদ্ধ লোক বিস্ময়ে কিরূপ অভিভূত হইয়া যাবে। সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন, এই সব লেখা ছাপাও, ছাপাও না। স্বামী বলিতেন,
2: বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তিরে সা ভূতানাং নিবৃতিস্ত মহাফলা।
1: তারাপ্রসন্নের চারটি সন্তান, চারটি কন্যা। দাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণী অক্ষমতা, এজন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন। যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না। স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি বা দিব। প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাছ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারাপ্রসন্নর নিশ্চিত ভাব ঘুচিয়া গেল। তখন তাহার স্মরণ হইল একে একে চারটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন। গৃহিণী অত্যন্ত নিশ্চিত মুখে বলিলেন, তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই। তারাপ্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন, সত্য নাকি? আচ্ছা বড় দেখি কি করিতে হইবে। দ্রাক্ষায়ণী সংশয় শূন্য নিরুদ্বিগ্নভাবে বলিলেন, কলিকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমাকে জানুক, তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে মনে প্রত্যয় হইল তিনি স্তক নাগাদ বসিয়া যত লিখিয়াছেন তাহাতে শুধু তাহার নয় পাড়াশুদ্ধ লোকের কন্যা দায় মোচন হইয়া যায়। দেখুন, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখি।

যেখানে খুব কাছের প্রিয়জন তাদের ভালো লাগা থেকে সেই প্রিয় মানুষটাকে বুস্ট করে। না না, তুমি করলেই পারবে, অবশ্যই বুস্টিংয়ের প্রয়োজন আছে, লাভ আছে। কারণ মানুষের আত্মশক্তি, মানুষের কনফিডেন্স, সেগুলোই কিন্তু তার জীবনযুদ্ধ জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু সেটাকে বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। দাক্ষায়ণী স্বাভাবিকভাবেই বাস্তবের জীবন যেটা, তার সঙ্গে সংযোগ কম, তারা প্রসন্নরই কম, দাক্ষায়ণীরা কতটা বেশি হবে। সেখানে দাক্ষায়ণী এই কনফিডেন্সটা দিচ্ছেন তারা প্রসন্নকে যে তুমি কলকাতায় যাও, বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমার কথা যখন জানবে তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা, দেখা যাক। এরপরে তারা প্রসন্ন স্ত্রীর কথায় তো ক্রমে আশ্বাস লাভ করলেন, তারপর কি ঘটে যাই হোক। আরেকটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। যখন কলকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল, দাক্ষায়ণী তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না। তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে, এসব ভাবিয়া বড্ড বিচলিত হইয়া পড়িলেন। কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করিয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত হইলেন। অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন, অর্থাৎ স্বামীর সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন। এবং স্বামীকে অনেক মাথার দিব্য এবং অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন। আরে ওর যেন কোনো ক্ষতি না হয়। এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন। স্বামী চলে যাওয়ার পরে কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন। দাক্ষায়ণীর গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল। বিক্রয়ের জন্য বহির দোকান এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন। ডাকযোগী গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন। আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয়। গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন, সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটি ফেলিয়া রাখিলেন। সকলে আসিয়া বসিয়া উচ্চস্বরে বলিল, উমা, বইটা ওখানে কে ফেলে রেখেছে? অন্নদা, বইটা দাও না ভাই, তুলে রাখি। উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে, বইটা সে দেখিল। দাক্ষায়ণী বইটা কুলুঙ্গির ওপর তুলিয়া রাখিলেন। মুহূর্তের মধ্যে একটা জিনিস বাড়িতে গিয়া ফেলিয়া দিলেন। তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, শশী, বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি, তা নে না, পড় না, তাতে লজ্জা কিসের? বাবার বহির প্রতি শশীর কিন্তু কিছুমাত্র আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরেই তাকে ভৎসনা করিয়া বলিলেন, ছি মা, বাবার বই অমন করে নষ্ট করতে নেই, তোমার কমলা দিদির হাতে দাও, উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন। বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত। একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল। গৃহিণী যাহা ঠাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল। গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারে বিহ্বল হইয়া পড়িল। সকলেই এক বাক্যে কহিল, এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। যে সকল সমালোচক
রেনসলের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোন বই স্পর্শ করিতে পারে না, তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল, দেশের ঝুরি ঝুরি নাটক নভেলের পরিবর্তে যদি এমন দু একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয়, তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয়। যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শোনেনি সেই কেবল লিখিল, তারা প্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই, স্থানাভাব বশত এস্থলে তাহার উল্লেখ করিলাম না, কিন্তু মোটের ওপর গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। কথাটা যদি সত্য হইত তাহলে মোটের ওপর গ্রন্থখানি পুড়াইয়া ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না, তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নর গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন। মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে, অর্থাৎ টাকা না দিয়ে চিঠি লিখে, শব্দের একটা অদ্ভুত পানিং। অনেকেই লিখিল, আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে। চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারাপ্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না, কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন, নিজের ট্যাকের কড়ি খরচা করে লাইব্রেরিতে বই পাঠালেন। এখনকার দিনেও মানুষজন কি করে যারা বই ছাপায় আমি জানি না, যাই হোক, কিন্তু সেই সময়ের একটা ছবি, লেখকের এক ছবি খুব সুন্দরভাবে উঠে আসছে। যাই হোক, আর একটু এগিয়ে নিয়ে যাই। এইরূপ অজস্র অজস্র স্তুতিবাক্যে

স্তুতিবাক্য আসলে হজম হয় না। এরূপ অজস্র স্তুতিবাক্যে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন, এমন সময় পত্র পাইলেন দাক্ষায়ণীর পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে। তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন। এবারই আসল খেলা। সকল দোকানদার এক বাক্যে বহিল, একখানি বইও বিক্রয় হয় নাই। কেবল এক জায়গায় শুনিলেন, মফস্বল হইতে কি একজন তাহার এই বই চাহিয়া পাঠাইয়াছিল এবং তাহাকে ভ্যালুয়েবল পাঠানো হইয়াছিল, কিন্তু বই ফেরত আসিয়াছে, কেহ গ্রহণ করে নাই। দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে, সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বই তাহাকে তখনই প্রত্যার্পণ করিতে উদ্যত হইল। গ্রন্থকার বাসায় ফিরে আসে অনেক ভাবিলেন, কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না। তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন, ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন। অবশেষে যে কয়টি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন। বাড়ি ফিরে কি হবে দেখা যাক। তারাপ্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়স্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন। দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিয়াছিলেন। তখন তারাপ্রসন্ন একটি গৌর বার্তা বহিয়া আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন। পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধন পুত্র কামনা করিলেন। সেখানে তো লেখা আছে, এমন বই সাধারণ লোকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু অসাধারণ। যাই হোক, এরকম কিছু লেখা হয়তো ছিল। তাহার লেখনীর মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ উপহার দিলেন মনে মনে। পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে তাকালেন। স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন। পাঠ করিয়া আনন্দ বিহ্বলা দ্রাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন। তখন তারাপ্রসন্ন একখানা যুগান্তর বাহির করিলেন। তাহার পর ভারত চক্র, তাহার পর